0: ইসলামে উদারে হুম ফাড়ওয়ানি তারিহুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দাগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুনা ওয়ারা ওয়ারুকাদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

0: হুদুম, কালাই হুদুম। আমেকানে নোদিয়া একে মেগাহার্টজ দিবে এফএম।
1: এমএ ফাহারকু ইবুন নামেস রাগিং হিতা কুলেলফান একমুকু এগে তেরেন হাঁদাং হরি কিতার রাগু বাইকে এচ্ছেন নুম খোপি এভেস নুম দিবেহি ফাসকান্ডুং উফাম্বি দিবেহিংগে ফাখুরভেরি আমিল্লা আডুতা আমিল্লা রাগুতা মি লাভাতাওগে নান্তাং এগে নি খিয়াবার কাব্বা মি লাভাতাং হিমেনে অ্যালবাম মঙ্গেতা দিবেহিংগে মি আগুহরি রাগুতকা লাভকিয়া লাভকিউন তেরে নাকি কোব্যাকং এগে বা
2: গিবিনুং গন্তি খেডুং অস্তরুগা জেমুওয়া তাদিগুমাগু
1: মাজি গাডু ইফাওয়া রাগুতকা মিহারু নুকুন্নমুন দা লাভতোগে মালুমাত এঙ্কিয়েবারে বালালা টেস্ট কোল্লামা
3: চালু রাগু
1: আদিত্য দুহুগে রেগণ্ডু আকটি ফানরাং বাবরি হুম্মা মেসেজ কুরাণী পিএসএমএ আয়।

0: ইসলামে উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবুরেত্তা
1: এদুহা কো মুশরিকুন খান্দগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ারা ওয়ারুকদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

0: Deme aduige mi dia chali putke changes mi lava bis mi armi gehun teri geri questa himanalo ding lave mi hai sabonik ka visi thur baveri ka ekhi ga kuri edan mi har gading first kadi 3 minute fun sas 3 second thing of mi vani mi far armi na gulal le femeni malaka ya assalam alaikum malaka
1: wa alaikum salam
0: kihine hal kolo
1: hal ha war rangale
0: hal rangale kon kame gole wagu tebba mi
1: adi vis duty gan here nanne me
0: adi nune me আদি কি হারে বানি
1: আদি নেগে গুনা তো নিয়ে
0: কি নেবি মেদ মা লাসে গে মেড়েনি
1: এই আনে নি কোলো গোলে বড় মে না আসে আদি
0: আহা কি তি হেদন ফশান দতি ওলেনি
1: 8:30 গ ফশে গ
0: 8:30 মি হার হেবনি নুনি মি গেন ইহে
1: নুনে নুনে
0: নো এহনে নন্দ
1: এহনে নো
0: কিতে মেরে বেস ফোহি বা জবে নুন থি কি দ
1: ভাই ফহার ফুই তাঙ্গল দিগু দিগু ইমদো
0: দেন ব্রেক এ বেনু মানে দো
1: আ
0: এ আসু বারুবালি বুমে দেন এ রেস্টে বেনু মানে হাম কিতে মে কুরা হেভিয়া সামা মি এভস ব্রেক এ নেতি এভস রেস্টে নেতি এই রাঙ্গলক কুরিয়ে কন্নু দান
1: কম সরসা রেস্ট দিবে দো এ কদ নে টিউশন ক্লাস তাক দাগাড়ি গ দেন ইন্না রেস্ট দো হাম
0: রাজ্যে বেরুগদে মারি কুরা কমে দোকো দে কমে নুনিয়া হাম মাজি ফ্যাং গুতা মোড়ে কামে বাং অতি
1: দেমে দো হে কে দো ডিমানো আনে আলে বস নিবে
0: আলে আশিতা এঙ্গে তমি ইয়ে বে সিরি এরি মি শোয়া
1: হেন দালে মাসক নিবে
0: আ মাশেন আডে না হামেন্নু
1: এ আনে নিউনি জে কা ডিউটি ও না না দেন কুডকম দেন গেতরে গে হেন ওলে লিউনি জে ই বিচে
0: আ তি বুনেলা এরো আ তি এহেন গতে গ বিয়া তি বুনেনি
1: নো নো মাই মর্নিং শো গ ওরাং আটু ইবে এঙ্গে একমাকু মি টি টাইম গ ওরাং নিবে
0: আ মি আ তাঙ্কলে মাদু দো একমাকু গিনা আডু তাম মি হার ইবেনে দেন এহেন বি মা দেন
1: গিনা হিবে দেন হাওয়া কুদিন কুদিন
0: কুদিন কুদিন গে আডু আদি ইরাদ কুরেবে আদি স্কিনা ওয়ানি কাম বল্লমা হিঙ্গা
1: আ গিনা ওয়ানি রাত
0: এহে মালাকা সাইং এচে বেফিং
1: দেন মে মিনি মালি কফি হাওয়া
0: কফি নি মালি মালে অন্য কাহাল হাবরে দেমে লিবি যাব দেমে দেমে লিবুন হাবরে এই আম সিদা লাইক কো
1: আয়া মাই না এনা গে আডো আহান শেগডি গেনি
0: এন তানি
1: না
0: রাঙ্গল ওয়াকে দেখি দো হাম
1: রাঙ্গল ওয়াকে হাম এই
0: দেমি হই কি গায় না মন্নু
1: এই মি মি দা মি কোন দানে কা মি ডিউটি গলে মি না ইকো বসায় কো দানে
0: ও ওকে মাসালে নে কি হা দো কতি আন্ননি
1: কুরন্ত মি হিসাব
0: রাশে বুনি
1: শিকার
0: মালকাম

0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানি তারিহুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দাগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুনা ওয়ারা ওয়ারুকাদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানী তারিহুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দাগু হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুনা ওয়ারা ওয়ারুকাদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ারা ওয়ারুকদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেভি